व्हाट अ ग्रेट सॉन्ग, बहुत अच्छा गाना है ये। आ जा रे प्यार ने पुकारा, सोने को में खेप द म्यूजिक कम एक्ट आउट फिल्म दिल ने फिर याद किया। Bijna 8:30 alweer. Ik zit eraan tot 12:00. En daarna moet ik even voor je kijken wat er allemaal komt hoor. Misschien is Leuter, dat kan. Maar in elk geval, ik heb hier deze prachtige song voor je uit de film Kajal klaarstaan. Waar je dan nu ook weer van gaat genieten. Chulene do nazuk.

0: उजाला रेडियो देश भर में, तू जाने तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में, हाँ हर गांव में हर एक कोना में ऑटो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस फन हेल नहीं लॉन्ग तू जाने तो ढिंढोरा बजा दीजिए
1: Wil jij Ujala Radio ook op je smartphone en tablet ontvangen? Ga dan naar de App Store en download de Ujala app.
0: Ga jij binnenkort trouwen? Door wie waar honen wel heen, door Shadi honen wel heen zijn wel ook. Door DJ A Vermaes op Ujala Radio. Vandera Vermaes, 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio. Dus... Ga jij binnenkort trouwen? Door wie baan honen wel het, door shadi honen wel het. Neem contact op met Ujala Radio. E-mail info@ujala.nl. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio.